0: মারনি কেন বড়াল জেখা মানু কেন ট্রাইব মানুয়ারো রান রেজিস্টার কাজ কাবন বা ট্রাভেল করা যারে কাবন বা মানু রিফাইন মানু লাইসেন্স বলকো কাবন বা নিনামে ইউরোপুঞ্জু গুজা গুজ রেড জাও পাল গড়লো মারাকা নদল রেড জাও গুরানা তারিয়া রেড জাও লাওয়া কাবার লাওয়া
1: FNR sponsor.

0: মারনি কেন বড়াল জেখা মানু কেন ট্রাইব মানুয়ারো রান রেজিস্টার কাজু কাবন বা ট্রাভেল করা যারে কাবন বা মানু রিফাইন মানু লাইসেন্স বলকো কাবন বা নিনামে ইউরোপুনি গুজা গুজ রেড জাও পাল গড়লো মারাকা নাল রেড জাও গুরানা তারিয়া রেড জাও লাওয়া কাভার লাওয়া
1: FNR sponsor.